0: ए बो आकाश फनी लेन कासतंग इजरांगे छतंत शिने अश्ना सुसना जात श्रीलोन नरेंद्र मोदी ड्रिंग रिगल न्यू दिल्ली सिजनी जुगजांग से शेरिक सोसका नंगा नीति आयोग गवर्निंग काउंसिल ए सोस्टिंग चुक्षिक पे सोसो जजिनोक दिलानी सोसपे नंगा गगर शिलोंग इस्टोंग जिपचु जबदुन सुखपा यरगेस चनिर गेल खपचे ग्युस चुकचे से मिगुल बोरते युत खान नांगजिन चिसोक से मिमा संगमा कुसियो मि यरगेस जचे सि थबलम गुनि स्कोरला ट्रोसदुर जचेजिनोक সসপেন আঙার গেলকা সোসে লনপো ছেনমগুন উজুং আজদে শ্রীষ্কিং তং শ্রীষ্কিং জন বাগুন নীতি আয়োগ টিপা তং থুজমি গুন তং ডেলুত অর্পণ বগুন তুষা জাচেজিন জানস্কারী গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ইছক্স নে সিন্ধু সেন্ট্রেল ইউনিভার্সিটি তং জুংডেলা লপটুগুনলা থরিমি অন্তান লপজং জাচে সিসকরলা হাগোস পেলচেস্তং ইয়ামপো জেলটা দি ডিগ্রি জিকে টালডিকে জাতেনক হিতু সিন্ধু সেন্ট্রেল ইউনিভার্সিটি প্রফেসর দেশকিং নামগেল তং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর টাশি টুন্ডুক গুনিস কলেজি লপটুগুনলা থরিমি অন্তান লপজং জাচেলা সিন্ধু সেন্ট্রেল ইউনিভার্সিটি নাঙা লপসান সোসেনাঙা এডমিশন আসালেন ইয়ৎখান তং স্কলারশিপ তং ইন্টার্নশিপ ই ফান্তক্স খান গুনি স্কোরলা হাগো স্পেলা জাতেনক শ্রীলোন নরেন্দ্র মোদি শেরাজাত খান নাং সিন এন ডি এ থুন্ডেলিস দে সুইলি মিমাংস চেওয়া হরিয়ানাং জিপচুই রেদুত কুন ডান্ডা জাচে সি লোকেল ফুলিঞ্জিক লাসখাক সোসেনাঙা ইয়ারগেস সুখসান্তাংয়াম পো ছেনি নকমলতক রিগ্যালচা নিউ ডেলি ভারত মান্ডাপামিনাঙা এন ডি এ সোসপেস কাপস সুংশিয়া চ্যালেঞ্জিক শ্রীলোনিস বুধখানি লো চুগি সি রিংসলা গ্যাগারে মিমাংস চেওয়া নিশুর চাঙা লাকজাম নিয়ালবা চানি সাত নে স্তাগা জাচিস নাঙা ট্রান্সপোর্ট লুস খান গুন জুমিস তাওয়া জাংপো তাং ইয়ামপো ইয়ারগেস ইলামিকা গেনলা বিন ইয়ত খান বো ওন ইন ইনক মলা জাজ
1: জব সহি নিয়ত সে সরকার চলতি হ্যায় তো তেজ গতি সে বিকাশ ভি হোতা হ্যায় এনডিএ সরকার কে ইন 12 বর্ষো মে 25 করোড় সে জাদা লোগো কা গরিবি সে বাহার নিকলনা ই দিখাতা হ্যায় कि हमारी नीतियां सही हैं, हमारी दिशा सही है। ये सफलता आज देश के हर उस व्यक्ति को एक भरोसा देती है कि एक न एक दिन उसका संघर्ष भी खत्म होगा, एक दिन उसके सपने भी पूरे होंगे। और मैं मानता हूं कल जो गरीब था आज जो नियो मिडिल क्लास बना है उसे अब हमें पीछे नहीं होने देना है। इसलिए সরকার কে নাতে জনপ্রতিনিধি কে নাতে হমে দিন রাত কাম করনা হ্যায় পরিশ্রম কি পরাকাষ্ঠা করনি হ্যায় আর ইস সংকল্প কে সাথ কি 140 করোড় কা এ দেশ হমসে জো উম্মীদে লগায়ে বৈঠা হ্যায় বো জরুর পুরি হো।
0: জিগুং কারগু দিরদান সা শারগুন ফুনসক ছজলিং গনপে নাঙা দাং খামসুম ছসকি গ্যালপো লডুক নিসপা আসকিওবা জিকতেন সুমগি গনবে গংজোস রগ্যাবগ্যা রগু খরবে ছদবুল ছিনমো ছসা জাতেনক জাতগু ইসকাপস নুরবু সাং টুলকুরিম বোছে স্কন্ডনর সোতাং বিজেপি লাদাগে ঠিপা টাশি গ্যালসান খাচু সিওয়েস কুন্ডন পে সুল্লা তুসা জাতেনক সজুং ই ছি তনসান স্কোরি লোন পো ডক্টর এস জয়শঙ্কর ইস বালগেরিয়ে ইজিসকোর ইসকাপস শিডলন রুমেন ইয়াদফ তাংয়াম পো ইজালজম জাতেনক ইয়াং ইউল নিসকে পারলা ডসং ইরগু রিকচেস সিমি কন্ডাক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পারনাং সুংস্কিপ তাং স্কোরিয়াং লাসখাক থে তে লাসখাক সোসেনাঙা রকজেল মাহারতান পো জাচেস স্কোরলা সুংদোস জাতেনক জিসকোরি খাক নিসপে নাঙা স্কুজেপস এস জয়শঙ্কর দেরিং ফিনল্যান্ডলা স্কিউচেসেনক নুপচোস এশিয়া নাঙা আমেরিকা তং ইরানী পারলা ইয়ং লাঞ্চিক জেলেন এরগেসিন তং ইউল চিকতাং চিকি পারলা পুঙ্গল চোস খান এস নাচুল অজরিনক আমেরিকার মাকমিস দাং সানলা ইরানিস নাসা মংপোজিকি নাঙা পুঙ্গল চোস তেনক ইয়ং ইরানিস স্ট্রেট অফ হরমোস অর্গুতে ছুজাস কুন ছায়ং তং মিচুক চেসি খ্যাপটাক্স অচোস তেনক ইউনিভার্সিটি অফ লাদাখ নাং ইস্তং ইশুর সারুক সাবদুন একাডেমিক সেশন এফিয়া পোস্ট গ্রাজুয়েট লোপসান সোসেফিয়া এডমিশন লেঞ্চেসলা সামার্থ পোর্টাল এডমিশন পোর্টাল জুনি জে সেস চোঙা সুকপা ফেস্তে বরচেসনক তুকদে দুত খান রেলতোস পগনিস জুনি সেস চোঙা সুকপা সামার্থ এডমিশন পোর্টাল গিউতে অনলাইন রেজিস্ট্রেশন জা তুপচেজনক ইয়াং তের তিংনে এডমিশন ই ফিয়া তু সাত স্কেচেস মানজরোক দিরিং নে ফারলা ফিফা ওয়ার্ল্ড কাপ নিস্তং ইসুর সারুক গজুক ছেচেজনক দিলানি ফুটবল ওয়ার্ল্ড কাপ ইনাঙা টিম শিপচু জ্যাবগেদ ইসকাকলেন ইনজিক তানক ইয়াং তালো ইউনাইটেড স্টেটস কেনেডা তাং মেক্সিকো সাংকুয়ে জুংডেলা ট্রংখের এচুরুগ নাঙা টাডিক জাচেজনক ফিফা ওয়ার্ল্ড কাপ গজুগ ড্রানজুর মেক্সিকো সিটি নাঙা লচক আফ্রিকা তাং মেক্সিকো নিসকে পারলা ড্রানজুর চেচেজনক le lunting kan gyu te ladak sir nasul gun hata o chuzot or gu ngime chuzot ngis tans karma khap chu nga phido o chuzot nga tang phido o chuzot or tun tans karma chong kuni ka sanchez la pulen jik tanok mimangs kuni ladak sir nasul gun facebook youtube tang x kuni kang air news le gyu tang san tubje jyo tenok akashwani leni ta nasul ton

0: ya jigme le tene nga ta diringe pomo ni fia digrim sanchez se tuspo lepte na ongle
1: kasa chondo le tene diri pomo guni digrim bu nga ta tamnel na yapo gu jukjo nole ju
0: gas jigme le
1: tene diri tamnel bu khete na thore yang na chilja june ches pa chuk ni se jak pa world day against child labor chu se nga ta thun la pe chu la kolkani gebgale jak chu la sinjina no ka wo chilo nis tong nis ne awa se ches gu jukson de in pe na nole ju
0: kasa
1: i jak pu se ches mi gi sto ikhete na jamling chil da ne ka mi mans gu yangata chitos pande thoga chagla jatkan lop thu guni yarkate thoga chagla jatkan yangata gere chos pa jung chos pa changma zomste thu gun lape chula mikul chese thope ka mi mansla shejga pela jaches pon antel te sia jadong lechu
0: ka sa ju tening yampo ngata chitok shik tezuk chitok shige jangche se ngata migjing yampo i jak bo ngata sinjik ta no kar chitok spena tene thu ne shungshkyo po man ngata tan tan jik chen ongle
1: ka
0: sa tene jang jik snang met pa thu ne dapa indo ya namcho e chorche sindo ya migni thonchen do te chamanga ta thu na thun pa ji khwesem ba na thun pa ji khwa tene mane jikshes nang chapshes nang tena chosla khwa yang ngata obgal ba do kazo shitong nang te chok shinga ta metka ne shi chok thu ni fi transpo ji ngata dan chun zerkan nang yang po i jak po ngata se za chen no tene nyam po ngata te wo ma khak chan juru miksal chos te tene thu gun ngata lape chulla muse pe chulla kola za dat na ongle miksal chos te chuk po ne khampa ne na yang yalwa chan ne thu gun lape chula ngata kola jadano tena chosla tene ngata zota khangune na kola jadano songkangune na kola jadano hotel chenmo gune na guest house gune na ya ka suk shik ngata pene yonse kawe na ngata chong cha te chokse nasa one na i chokse thu mang po jing ngata lo mano na myus pe chula la pe chula kolkan ngata thong do ju kyo pa inna changma gok thap chu jes ya tena chosla thun la mane lo chu bi chu pa ta mane khongal da ne yon tan bo thop chu jes te changma ngata na ngena borte i jak bo chinjik ta na ongle
1: kasa chundule thun la pe chula kolche se kane shkyop ches na nyam po nyam po tene chok jen chik bo na tene thun la khongra ngune lo chat na dan pe os pe thop tang undanda thop chuk ches se thop ka shej ge pela ja ches kasuk nga ta tene jungi chok ne cham ji khon la shung shkyop thop go shin te chok undanda thop chuk ches ya nga ta tene yong ta ni chirka gun ka zuk shinga ta jungi chok ne cha ji te nga ta jin me pa thop chuk ngyan ches ya tene chos la ka zuk nas tang ji ge jas te thon i chok ka las nang tha te chok gun me thaps la mi mang se bacche se thop pe ka shej ge pela ja ches nyam po tene nga ta ka zuk thu gu gun la pe chu la kol chuk sta te chok phama gun la shej ge pul ches yungo spela da chese thap gun tan ches tene nga ta jungi chorne chaji na tsog gun nyam po tha chuk ches sales ko la shej ge pela da ches nang delti se da don le chu
0: ka sa jig me le tene nga ta i tsog se jak si ya no nyam po nga ta thu gun mani chi tha nar gun ne shkop se bor se se chaklas kun nang jiksen kang pe na mang pu jinga ta dulen chik tang nok ong le in nang tene dak se tu se na sa ya gya na sum chu sob gya za me thu gun daru nga la pe chu la last choruk juruk jambuling gang pe na ong le
1: ka sa
0: tene na ne sa ya ngap chu ngap ji lak za me thu gun tizuk na sa one na las choruk juruk ka un mani chimi gun nang chung yan ches me mani comes the fear ma nga ta chok po in miksale nga ta chemical ma ma por chok po bi te chok se na sa one na thu gun ne las choruk juruk ong le
1: ka sa
0: ta i chok se na sa one na izam shi thu kha te yo na tene nga ta thuk sam sal go she nok nga ta maungs pa o ka zuk shi nga ta yong che se nok che ju na izuk chung tus la kho na naks bar do ya tene cham shi nga ta cham se wa ane yon tan don tang khar ji ya la thup che te chang ma ma tho ba na nyampo maungs pa o nga ta de mo jik stan ji ji yong che se nga ta re wa chung yan che se ma nok nyampo o nga ta te wang ju ru ta thu gu ji nga ta de ba transpo ji dan chuk che la chun ne phar la tene thu gu bo ma ne cham se wa nyampo nga ta so go shi spo khar chan ji in ju ru ong le chie juna ta thugu bo pakpek chok shigi no juru ta pakpe wa kazuk shig zo jik tang nang te wo nga tang phama indoor gerga indo ya chi chok se mi kazuk in nang changme lagne nga ta thugu wa zo thon ches po changme lagne chkyot pasang te ne nga tang changme las gan te wo in kya thugu un la tang po tang ta shung shkyo po nga ta tan tan jik tang ches ong le ni spa te ne dang dri nga ta i gurje tu se na nga thugu un la tus nga ta phama wo ne met khame tus sal ches sumpa te ne thugu un la lo mano na thugi zuk spe sang chit ya khesembe sang chit dat pe sang chit jane las kun mani mikal che songle thugi tu spo thu chok la yang spa se nang ya lobjong za den nang kho budat na teve ka ni khomang spa ni chi chok la phan che chane mi ji khorang mi thang transpojikil tanchis la rox thoba nok shir gong le
1: kasa chunul le jan tene nga ta gya gare yang yul kha gunang pes te ongle jungati la da sox chi sox se nang kwa te zam jik tene nga ta tu gun la pe chun la kol che se cirka jik me te nok pa in na tene mang nyung nga ta chong de yan la gune nang ya tene nga ta zakhan gune nang kwa mang nyung te chok jik kalas jik nga ta jung duk mol duk tene mimans gun thuksam sal te tene i chos maza da jung se trial dik pe kazuk cir jik za te nok tene tene cir nang jin za ches nang tene tu khona ngone kazuk chung tu se ospe thop tang dik thop goshen te chok danda thop chuk je se fe nga ta mimang sang me jok za de nong le ju
0: ka sa jik mil le
1: tene istig na de degree me skundon pa na nya po tibati le ne degree bo sanches la phul tang na le ju
0: gas jik mil le
1: dini degree me na kundon pa shkyo te no khu ja sing chos pe la khong ger gan jik na nyam po nyam po pha ma ja ju se no shkyo pa sang tene sing chos pe le ngira diri po mo ne degree me na ga su jin je le
2: ji le ju
1: ka sa ju ta diri ni tibati le ne gorian boi khet na nga ta chodlam gun thu gu jik na ku na kham pa jik ni gu juk chan no ju se ong le ju tene ngira ka su shik ju du ger gan jik chu la jik na yang ta pha ma jik chu la jik na dembe na ku dang diri tus la thu gun la na kham pa jik na ne chot pe yon tan bo cha chang jik thops thups te na ya pha ma jik ga tene ইচত পে ইয়ন্তন বছাজং জিক টুগু জিগা সালমিয়ান তেন চিমলে নলেজ
2: জুলিজু তেনে তংপতাঙে লে লুমটিন খাঙে নাংসাং সংমালা ইচোলা স্কাপ সালচেস পলা মানে সিং তাকপানে তুকজিছি তানতান লদে দাকসাঙে নাস্তেও মোলা দাদা পা দং দিরি তুজ লাই ফামা জিগা স্পেস তানাং নারাং নাং তেবে নাং চিক চিক কিনো সং পাসানে নি তেও সামারা তানতান লা দং দিরি গুরজাং ওনে তুজ পিনা খামপানা রাং ঠুং লাক চোতপা ইয়ারাপ তাংচেস পো খেতে নাং মা চপিকশিক গাজুয়া জের নাং মা তেবা খেতে নাং নাং তাকস মানো মাসাল কাঞ্চি তোসি তোংদুক তা তেবে নাং তা রগুমছান মা মাং পো ইয়ং ইয়ান ইন নং তেও খেতে নাগা তা দাক সরুং আস নং মেচুন ছাত না তেনে ইয়ংচে সেনি তুস গুনি নাগা তান তান লা লাদাক্স পু গাজুক সুল জিগি পিয়া মিং দাক জেন তেউন কুলে কুলে তান তান লা স্টং সেন চি সং ছা ছা জন অর তেও নিয়ে সামবে নাগা তেনে মিছি মিজি গুছুলা ইয়া ফামা জিগি গুছুলা ইয়া দাকসা ইনা মুলছে দা গেরগান জি গুছুলং তেনে মা সেমবা স্কুমির না লুকসি গানা হা থংজু থংদু জিগ মেলে
3: কাসা কারলে তাং আতা ফামা উনে গাজুক খাক জিগি নো গাজুক চোতপা রে নিয়খ জং পোরি তাই
2: হেবিট পো ফোম ঝানক ডুবা নক ইব চিক চিকা খাদা লাম সঞ্জিতাংস একদম খা হা গোস্তের তিন তেবে লাগলেন সোমপা সঙ্গে তেনে ই নিয়ক জংপো তেনে ফামা উনি রুজুক ফামেক জান মানে ইয়ত মে ডং এ ঠুয়া খেতে নিয়ক গান ছান আন্দিক লোভ জংপো মা লোভ নাং দিক জামগান চিতা মানে কে ইন নাং তেনে আতি নাঙা সামসুল বি নাঙা ফামা মা মাং পোজি গে না নিয়ে ঠুয়া খাদা তাঁত পা ইন নাং তেনে তে একা লাগলেন চোখ জেরা চোখ মা নক মার তেও দেম্বে না সাচেস মেরো খাদা চিক চিক তা পো তান তান লোক নাম চোখ না সরা নক হাং গা নক না ই চোখ শিকা ডুল গোসান কে সামতে ইন নাং তেনে নাম চুপা তে চোত পা ইয়ারাপস পো ইয়াং না ইয়াং চুয়েন দুঃখে খুই ছাগা নাঙা জেন মিজেন সিং কুং রুসপে থিলা জেন মিজেন তেনে খোয়া তে নিয়সপো ডুবা মানক মান্ডুব না তেনে তেবা লাবজা চিক চিক তাংসে না রেওয়া জাত না তেনে মাসান টেন নর তেন স্পেস তাঙা নাতি খাম্পে নাং নাতাং চকসিন নাং জুন মা তাং জানো শকুন মা মাসকু জানো চতঙান মা চো জানো ইয়াদান না চকলা ধাং দিনি তুই লাং তাং তাত না মাংপো মোবাইলে কা হ্যাংসে মান্দুক ইয়াদান না চকলা গেম মারসে মোবাইলে কা জানো ইন নাং আবা আমাং লা তিউ হা গস্তু নক তান তালে ই হিয়ক গান পাছার তাস্তে সামা নক মোবাইল কা হ্যাং সানা ইয়াম পয় নেটওয়া ইয়ন্তান লপ সামে রুক ইয়া মারাপ সির চত পা লপ দুক মারিক সামা নক মি গা খেতে না নদ দুক সামা নক ইন নং তেনে ফামা মুন লাগ তিউ হা গো ঠিক মা গাম দুক সামা রাখছে জানা ফামা খরাং মুনি যা করছে যুগ সেনা মোবাইল সন যুগ সাস টিভি কা হ্যাং সদে যুগ সাস সং পাসানে তেনে ঠুগো মাচো জানা নক ইন নং তেউ গান পায় নক জানক ইন নং আতাং ফামা মুনি তেবে কা দুগত না তে তু নিয়ে সামে না আতাং মানে সিং জি না হা মঙ্গা হেবিট পো খেতে না ফর্ম ছা মানক ইব খেতে না টিস চোস তে আতা হাপস দে লোপ সানক সামখান পিকা দুক সানে পো তেনে তান তান লে তে চকসি চু চুক জি ইয়াতে চকসি হাগরিক মেথখান পো জাস্তে নিয়ে সামে না সং তে নক সামারক মার সং তে নক জারতে না বোর তং নং মানে ডিকচেজ মেনক তেনে আতাং তা ফামা ছং মা মানে গান ফক্স নে নক আতাং সামে লাস পো নক চিয়া জানা চত পাই আরাব জারখান পো ইউ তেনে কুং ছেন মজিক সং তে জিপা না পাং মানে না লাপটা ইউ ডুবচাসি মেনক ইউ খাম্পা না ডুবা নক চিয়া জানা আমালে আবালে পাং মুন না আবি মেমে মুনি না পাং মুন না ডুবকা নেতে চত পাই আরাবস পো তেনে মানে তঞ্জিজন মানে স্নিং কুং রুসপে থিলা জাকসকা নে অনক তেনে ইউ তিং জিগ না সুজিগ জাগাত নাং সুজিগ জিগাত নাং তেনে তেং লাখে তেনা তেজাম চুচুক মাংপোজি মায়ং আ ডুপ ইয়ান নক সং পাসান নিয়ে জামবে না নাতাং ফামাং উন নাং আবি মেমে উন খাম্পা উন লমা শাং জুকসে তুসি কা তেও মানে হা গোসে তেও কা লাগলেন চোবা সাদুক সামার
1: কাসা তাং আতা মুন মানে জুনাং আতি লাদাক সে মিমাংস গুন চত পাজাং পো ইয়ারাব মালাম লুক ᱥᱚᱱ ᱡᱟᱝ ᱯᱩᱡᱚ ᱱᱚᱱᱮ ᱡᱚ ᱛᱟ ᱫᱤᱱᱵᱮ ᱱᱚᱝᱠᱚ ᱫᱟᱱᱫᱤ ᱨᱮ ᱛᱩᱥᱞᱟ ᱛᱤᱱᱤ ᱤᱡᱚ ᱴᱷᱩᱜᱩ ᱜᱩᱞᱟ ᱤᱡᱚ ᱛᱯᱟ ᱡᱟᱝ ᱯᱚᱜᱩᱱ ᱫᱟᱥᱟ ᱧᱮᱨᱟ ᱡᱩ ᱜᱟᱱ ᱡᱚᱥᱞᱟ ᱛᱤᱱᱤ ᱴᱷᱩᱜᱩ ᱞᱟ ᱯᱷᱟᱢᱟ ᱜᱩᱱᱮ ᱥᱯᱮ ᱛᱟᱱ ᱜᱚᱥᱮ ᱠᱷᱟᱪᱟ ᱱᱮ ᱱᱚᱫᱩᱨᱩ ᱱᱟᱛᱟ ᱛᱟᱢᱯᱮᱡ ᱜᱟᱱ ᱫᱚ ᱚᱱᱮ ᱡᱚ ᱢᱤ ᱪᱤᱡᱮ ᱞᱟ ᱢᱟᱧᱭᱟᱱ ᱪᱤᱡᱚᱥ ᱞᱟ ᱛᱚ ᱡᱩᱥ ᱛᱮ ᱛᱚᱱᱛᱟ ᱯᱷᱚᱝ ᱟᱛᱟ ᱛᱤᱱᱤ ᱴᱷᱩᱜᱩ ᱡᱤᱜᱟ ᱠᱟᱡᱩ ᱥᱤᱜᱞᱟᱯ ᱱᱟᱝ ᱞᱟᱵᱮ ᱥᱟᱝ ᱢᱟᱝ ᱟᱣ ᱠᱷᱚᱱ ᱫᱩᱞᱟ ᱥᱯᱮ ᱵᱚᱨ ᱜᱚᱥᱮ ᱵᱚ ᱠᱷᱟᱪᱟ ᱱᱮ ᱤᱱᱡᱩᱨᱟ ᱚᱱᱮ ᱡᱚ ᱛᱟᱥᱠᱮᱛ ᱯᱟᱥᱟᱝ ᱫᱮᱢᱵᱮ ᱱᱟᱝ ᱠᱚ ᱫᱟᱝ ᱫᱤᱨᱤ ᱤ ᱦᱟᱞᱟᱝ ᱦᱤᱞᱤᱝ ᱥᱮ ᱛᱩᱥ ᱯᱮ ᱱᱟᱝ ᱠᱚ ᱛᱤᱱᱤ ᱱᱟᱝ ᱥᱟᱝ ᱜᱩᱱ ᱪᱩᱱ ᱪᱷᱟᱱᱟ ᱧᱟᱯ ᱤᱯᱮ ᱡᱟᱝ ᱯᱚ ᱵᱚ ᱛᱟᱱ ᱛᱷᱩᱯ ᱛᱮ ᱱᱚ ᱠᱟᱡᱩ ᱥᱤᱨᱚ ᱪᱤᱢ ᱢᱟᱞᱮ ᱱᱚ
2: ᱛᱟᱱ ᱛᱟᱱ ᱞᱟᱝ ᱟᱛᱟᱱ ᱥᱠᱮ ᱛᱮᱱᱟᱝ ᱥᱩᱥ ᱪᱤ ᱡᱟᱨᱠᱟᱱ ᱞᱟ ᱢᱟᱝᱭᱟᱱ ᱵᱟ ᱛᱮᱱᱤ ᱪᱤ ᱪᱚ ᱞᱟ ᱛᱚᱥ ᱡᱟᱨᱠᱟᱱ ᱱᱟᱝ ᱥᱚᱝ ᱯᱟᱥᱟᱱ ᱱᱟᱨᱟᱝ ᱟᱥᱟᱢ ᱡᱚᱱᱟ ᱛᱮ ᱪᱚᱥᱤ ᱥᱟᱢᱟᱨᱟ ᱫᱟᱝ ᱫᱤᱨᱤ ᱟᱠᱷᱮ ᱛᱮᱱᱟᱝ ᱟᱛᱟᱱ ᱥᱴᱩᱝᱩᱱ ᱞᱟ ᱭᱚᱱᱛᱟᱱ ᱛᱟᱝ ᱜᱚᱥᱟᱥ ᱯᱚ ᱥᱩ ᱥᱟᱝ ᱢᱟ ᱠᱷᱟᱠᱪᱟᱱ ᱦᱟ ᱜᱚ ᱯᱟᱥᱟᱝ ᱱᱮ ᱱᱮ ᱴᱷᱩᱜᱟ ᱛᱷᱟᱨ ᱠᱮᱞᱯᱮ ᱭᱚᱱᱛᱟᱱ ᱡᱤᱠ ᱛᱟᱝᱟᱱ ᱥᱟᱢ ᱛᱮᱱᱟ ᱜᱟᱡᱩᱠ ᱥᱮ ᱤᱱ ᱱᱟᱝ ᱥᱜᱟᱱ ᱥᱜᱟᱱ ᱢᱮ ᱟᱵᱤ ᱢᱮᱢᱮᱱ ᱱᱟᱝ ᱯᱚᱝ ᱱᱟᱝ ᱥᱟᱝ ᱥᱮᱱ ᱢᱚ ᱡᱤᱜᱤᱱᱟ ᱫᱩᱠ ᱪᱮ ᱥᱚᱠᱥᱤᱠ ᱵᱟᱥᱟᱝ ᱢᱟᱝ ᱟᱨᱤᱠ ᱯᱚ ᱛᱮᱱᱮ ᱫᱟᱝ ᱫᱤᱨᱤ ᱯᱷᱟᱢᱟᱝ ᱞᱟ ᱥᱟᱯᱤᱠ ᱥᱤᱠ ᱥᱚᱥᱣᱟᱨᱤᱠ ᱫᱩᱠ ᱛᱮ ᱭᱟᱝᱱᱟ ᱱᱩᱠᱞᱤᱭᱟᱨ ᱯᱷᱮᱢᱞᱤ ᱡᱩᱫᱩ ᱯᱚᱝ ᱞᱮ ᱡᱤᱜ ᱢᱮᱞᱮ ᱯᱷᱮᱢᱞᱤ ᱪᱷᱩᱱᱤ ᱱᱟᱝ ᱴᱷᱩᱝ ᱞᱟ ᱤᱱ ᱥᱟᱢᱵᱮ ᱭᱚᱱᱛᱟᱱ ᱡᱤᱠ ᱪᱷᱮ ᱱᱟ ᱥᱟᱢᱟᱱᱚᱠ ᱱᱤ ᱥᱟᱢᱵᱮᱱᱟ ᱢᱟᱨ ᱛᱚ ᱪᱟᱭᱠ ᱥᱤᱠ ᱱᱚᱨᱠᱟᱱ ᱥᱚᱠᱥᱤ ᱛᱷᱚᱝᱫᱩᱠ ᱭᱟᱝ ᱥᱜᱟᱱᱢᱮ ᱛᱮ ᱴᱤᱢᱥ ᱯᱤᱠᱟ ᱛᱟᱱ ᱛᱟᱱ ᱞᱟᱝᱟᱛᱟᱝ ᱢᱟᱱᱟ ᱢᱮᱛᱠᱷᱟᱱ ᱥᱚᱠᱥᱤ ᱛᱷᱚᱝᱫᱩᱠ ᱫᱚ ᱜᱩᱢ ᱪᱷᱟᱱ ᱫᱤᱜᱤ ᱡᱟᱥᱛᱤ ᱤᱱ ᱛᱤᱫᱩᱠ ᱥᱟᱢᱟᱨ ᱥᱯᱮᱥ ᱛᱟᱝ ᱱᱟ ᱴᱷᱩᱣᱟ ᱭᱚᱱᱛᱟᱱ ᱛᱟᱝ ᱥᱮᱥ ᱯᱚᱛᱟᱠ ᱢᱟᱱᱮ ᱪᱷᱟᱝᱢᱟ ᱥᱟᱝ ᱠᱷᱟᱠᱪᱟᱱ ᱥᱚᱝ ᱯᱟᱥᱟᱝ ᱱᱮ ᱦᱟ ᱛᱮᱡᱟᱢ ᱥᱤᱝ ᱢᱟᱜᱣᱟ ᱠᱚᱣᱟ ᱥᱤᱞᱪᱮᱥ ᱱᱟᱝ ᱰᱤᱪᱮᱥ ᱭᱚᱱᱛᱟᱱ ᱯᱚ ᱢᱟᱝ ᱟᱨᱤᱠ ᱛᱟᱝ ᱥᱛᱮ ᱭᱟᱫᱟᱱᱟ ᱥᱚᱞᱟ ᱠᱮᱛᱮᱱᱟᱝ ᱱᱟᱢᱵᱟᱨ ᱵᱚᱝᱭᱮ ᱴᱷᱩᱣᱟ ᱠᱮᱛᱮᱱᱟᱝ ᱜᱮᱱᱟᱝ ᱱᱟ ᱪᱟᱢ ᱭᱚᱝ ᱥᱛᱚ ᱚᱨ ᱜᱩᱯᱪᱩ ᱭᱚᱝ ᱥᱛᱚ ᱚᱨ ᱜᱩᱯᱪᱩ ᱠᱚᱣᱟᱝ ᱥᱛᱚ ᱚᱨ ᱜᱩᱯᱪᱩ ᱠᱚᱨᱤᱜ ᱥᱛᱚ ᱢᱟ ᱴᱟᱠᱯᱚ ᱥᱚᱝ ᱡᱟᱥᱭᱟ ᱥᱤᱝ ᱢᱮᱱᱮ ᱛᱮᱱᱟᱝ ᱭᱟᱢ ᱯᱚ ᱠᱚᱣᱟ ᱱᱟᱝᱠᱩ ᱜᱤ ᱥᱚᱛᱯᱟ ᱭᱟᱨᱟᱯᱥ ᱯᱚ ᱛᱟᱵᱨᱡᱮᱠ ᱢᱟᱱᱟ ᱢᱮᱛ ᱪᱟᱜᱱᱟ ᱛᱟ ᱛᱟ ᱤᱱᱪᱤ ᱱᱟ ᱪᱟᱢ ᱭᱚᱝ ᱥᱠᱚ ᱩᱨᱫᱤ ᱱᱟ ᱪᱟᱢ ᱭᱚᱝ ᱦᱤᱱᱫᱤ ᱱᱟ ᱪᱟᱢ ᱭᱚᱝ ᱤ ᱮᱠᱡᱟᱢᱤᱱᱟ ᱪᱟᱢ ᱫᱩᱠ ᱡᱟᱨᱠᱷᱟᱱ ᱯᱚ ᱠᱚ ᱰᱤᱪᱟᱥ ᱯᱚ ᱢᱮᱱᱮ ᱠᱚ ᱱᱟᱝᱠᱩ ᱜᱤ ᱥᱮᱢ ᱥᱤ ᱛᱮ ᱥᱚᱛᱯᱟ ᱛᱟᱵᱨᱡᱮᱠ ᱢᱟᱱᱟ ᱫᱟᱠᱥᱟᱥ ᱯᱚ ᱢᱮᱛ ᱯᱟᱱᱚ ᱪᱤᱠ ᱛᱟ ᱛᱮᱵᱞᱮ ᱛᱮᱱᱮ ᱱᱤᱥᱯᱟ ᱠᱮᱛᱮᱱᱟᱝ ᱯᱷᱟᱢᱟ ᱩᱱᱤᱱᱟ ᱫᱚ ᱪᱚᱠᱥᱤ ᱜᱮ ᱴᱷᱩᱠ ᱫᱟᱝ ᱠᱮᱱ ᱛᱮᱱ ᱫᱚ ᱫᱟᱠᱥᱟ ᱱᱟᱛᱟ ᱟᱥ ᱠᱮᱛᱮᱱᱟᱝ ᱥᱟᱢ ᱥᱤᱝᱭᱟᱱ ᱱᱟᱝ ᱯᱷᱮᱢᱤᱞᱤ ᱵᱚ ᱪᱷᱩᱝ ᱪᱮᱱ ᱪᱮᱫᱱᱟ ᱴᱷᱩᱠ ᱧᱤᱡᱟ ᱛᱮᱱᱮ ᱱᱟᱛᱟ ᱧᱩᱱ ᱫᱟ ᱧᱩᱱ ᱴᱷᱩᱠ ᱭᱚᱛᱱᱟ ᱭᱚᱱᱛᱟᱱ ᱵᱚ ᱢᱟᱱᱟ ᱡᱟᱥᱯᱟᱨᱤᱠ ᱥᱮᱛᱟ ᱥᱟᱢᱛᱮ ᱧᱮ ᱥᱟᱢᱮᱱᱟ ᱚᱛᱮ ᱢᱟ ᱥᱟᱱᱴᱮ ᱥᱟᱢᱵᱟᱥᱟᱞ ᱜᱚ ᱥᱮᱱᱚᱠ ᱱᱚᱨᱛᱮ ᱛᱟᱢᱟᱱ ᱢᱤᱡᱮᱨ ᱛᱟᱪᱤ ᱱᱟᱛᱟᱱ ᱠᱷᱟᱥᱯᱟᱭᱱ ᱛᱮ ᱢᱟᱜᱟᱨ ᱱᱟᱝ ᱟᱨᱟᱝ ᱟᱛᱮ ᱛᱟᱱᱛᱟᱱ ᱞᱟ ᱥᱟᱢᱟᱨᱟ ᱜᱟ ᱯᱷᱮᱢᱤᱞᱤ ᱵᱤ ᱱᱟᱝ ᱟᱠᱮᱛᱮ ᱱᱟᱝ ᱟᱵᱤ ᱢᱮᱢᱮ ᱱᱟᱝ ᱛᱮᱱᱮ ᱢᱤᱝᱥᱤᱝᱥ ᱢᱟ ᱢᱟᱝ ᱯᱚᱪᱟᱱ ᱭᱚᱛ ᱠᱷᱚᱝ ᱩᱱᱤ ᱱᱟᱝ ᱭᱟᱝ ᱥᱚᱥᱟᱞ ᱵᱚᱱᱰᱤᱝ ᱪᱤᱠ ᱫᱩᱯ ᱴᱷᱤᱠ ᱫᱩᱠ ᱥᱟᱢᱟᱨᱟ ᱛᱮ ᱚᱡᱟᱥ ᱛᱮ ᱠᱮᱛᱮ ᱱᱟᱝ ᱴᱷᱩᱜ ᱩᱱᱤ ᱱᱟᱝ ᱟᱪᱟᱯᱤᱠ ᱥᱤᱠ ᱥᱴᱟᱠᱯᱷᱟᱯ ᱪᱷᱟᱱ ᱱᱟᱝ ᱪᱟᱯᱤᱠ ᱥᱤᱠ ᱠᱮᱛᱮ ᱱᱟᱝ ᱱᱟᱠᱥ ᱵᱟᱨᱫᱚ ᱛᱷᱚᱝ ᱟᱛ ᱱᱟᱝ ᱛᱮᱱᱮ ᱫᱮᱣᱩᱱ ᱡᱚᱴᱥᱟᱱ ᱛᱷᱩᱯ ᱧᱟᱱ ᱠᱷᱟᱱ ᱭᱟᱫᱟᱱᱟ ᱪᱚᱞᱟ ᱠᱮᱛᱮ ᱱᱟᱝ ᱪᱤᱠ ᱱᱟ ᱪᱤᱠ ᱛᱮᱱᱮ ᱭᱚᱛ ᱠᱟᱱ ᱵᱚ ᱠᱮᱛᱮ ᱱᱟᱝ ᱜᱚᱥ ᱛᱮ ᱛᱟᱝ ᱥᱟᱥᱮ ᱫᱮ ᱥᱚᱥᱟᱞ ᱵᱮᱞᱤᱭᱩᱥ ᱜᱩᱱ ᱫᱮ ᱦᱮᱵᱤᱴᱥ ᱜᱩᱱ ᱠᱮᱛᱮ ᱱᱟᱝ ᱚᱛᱚ ᱥᱚᱥᱮ ᱯᱷᱮᱢᱤᱞᱤ ᱪᱷᱮᱱ ᱢᱩᱱ ᱮᱱᱟ ᱰᱩᱯᱴᱤ ᱫᱩᱠ ᱥᱟᱢᱟᱨᱟ ᱛᱮ ᱢᱮᱱᱮ ᱥᱚᱥᱚᱨ ᱭᱟ ᱭᱚᱝ ᱥᱮ ᱥᱤᱴᱤ ᱡᱤ ᱱᱟ ᱭᱚᱝ ᱥᱮ ᱨᱭᱟᱞᱥᱟ ᱞᱮ ᱪᱚᱠᱥᱤ ᱤᱱᱫᱚ ᱭᱟᱫᱟᱱᱟ ᱪᱚᱞᱟ ᱨᱭᱟᱞᱥᱟ ᱩᱱᱤ ᱱᱟᱝ ᱟᱛᱟᱝ ᱥᱚᱝ ᱥᱩᱫᱩ ᱟᱱᱮ ᱯᱚᱨᱛᱤᱝ ᱱᱟ ᱪᱤᱥᱚᱠ ᱥᱮᱱᱟ ᱢᱟᱨᱮᱥ ᱠᱷᱟᱱᱤ ᱴᱷᱩᱜᱨᱤᱠ ᱭᱚᱝ ᱧᱮᱱᱪᱮᱡ ᱱᱚᱠᱛᱤ ᱡᱟᱱ ᱛᱟᱠᱚ ᱟᱝᱥᱤᱥ ᱱᱟᱝ ᱛᱮ ᱩᱱᱤ ᱱᱟ ᱴᱟᱠᱯᱚ ᱭᱚ ᱫᱚᱭᱤᱱ ᱱᱟᱝ ᱠᱚ ᱞᱟᱫᱟᱠᱥ ᱢᱟᱥᱟᱢ ᱠᱟᱱᱡᱤᱠ ᱟᱵᱤ ᱢᱮᱢᱮ ᱢᱟᱥᱟᱢ ᱠᱟᱱᱡᱤᱠ ᱭᱟᱫᱟᱱᱟ ᱪᱚᱞᱟ ᱠᱮᱛᱟᱝ ᱪᱤᱥᱚᱠ ᱢᱟᱥᱟᱢ ᱠᱟᱱᱡᱤ ᱭᱚᱱ ᱱᱮᱢᱯᱚ ᱛᱮᱱ ᱛᱮᱥ ᱜᱟᱱᱢᱮ ᱞᱟᱫᱟᱠᱥ ᱛᱮ ᱪᱟᱢ ᱱᱟᱝ ᱥᱤᱝᱡᱮ ᱱᱟᱝ ᱥᱮᱣᱟ ᱱᱟᱝ ᱭᱟᱨᱟᱯᱥ ᱜᱟᱝ ᱭᱮᱥᱟᱢᱮᱱᱟ ᱢᱟ

0: designer che je ne shu yong du lob tin di sam no khande che khor chong che che den de che khande shu yong la
1: di nga ra ma chung du ma de di animation da cartoon type da di de la ka bo yo ra te nga zu tap da de na remove kyu ni nga zu la communicate che da nga zu remove chi ta ni nga zu la feeling chi da chorwa shi le du ma la te ara o de de la o de de do shi to du ma ra art khang la interest less ra to pa le so ধীরে তুমাল ছিপুছা তুমাল দিদি গাল কারিয়ার কর মেতা তুমাল গ্রাফিক্স দিদি গালাম গা তো গ্রাফিক্স
2: লাউ দি গ্রাফিক ডিজাইনার কি চেতু লো গাছ কিরাঙ্গ লোকজন নাই
1: গ্রাফিক ডিজাইনার করলা চিতাঙ্গি লো মাংবো লো খাসে খাসে লোচিক নি সুমছে খাসে দাও খাসে চুর মাঠ না গ্রাফিক্স নিয়ম তো টু ডি অ্যানিমেশন দা ওয়েব ডিজাইনিং ইউরা ও দিকে তাঙা লো সুমস কর গ্রাফিক্স নাম খুড়া নি ওয়েব ডিজাইন কি ওয়েব ডিজাইন সোশ্যাল ইন্টারফেস লাগু কি ডিজাইন সোশ্যাল ক্লায়েন্ট কান্ট্রি ছিল ওয়েব ডিজাইন কান্ট্রি কোটা কি পুরা তুইঙ্গির কান্ট্রি কোটা লাইছো রা ডিজাইন দা পুরা ইন্টারফেস
2: তিনে তোলা কেন তান্দা গ্রাফিক দি গিয়ে তান্দা ওয়েব মাম্বুচি গিরে তিনি গাছ সুই
1: না তা সোপা জামিনটা গাছি সোম বা সোপা মাংব গাছি সোই রা তা সোপা উমাচি গাও সুই তো তোমাচি সঙ্গে
0: বিল তা কম দুয়ং তি চেক সুং ইয়ং খেরাম ওয়েব ডিজাইন তাং গ্রাফিক ডিজাইন তাং তেন্ডে চেক সুং ইয়ং কিন্তু ঠাচিক তো ঠেবা ইয়ে পিথো নে নি চি ইয়ং কি থা দে কি থুই লাপা পে কি লামকা ছো চিক ছাগ দা ইয়ং ছো শেন জি নে খেরাম লুপটি কি লাম চিক লাইয়ং চুগিয়ে সরে পে না ছাসুম বনা দাদা গাছে ইয়েস লানে ছোপা খং কি কি চে নে ইয়ং লুপটু খা চিক লাইয়া লুপটি না ইয়া দে তেন্ডে চে নাং গিয়ে সরে থু দি লা তুই চে নে খেরাম কি চিক সুং না ওয়াই না ইয়ংগের নিয়ে ঠিবাদে কেরতাব চিক শুবাই না তাদা বিল কিরং কি তাদা ঠাচিক তেন্টে সুইনাং কি তো ওয়েবসাইট কি ডিজাইন সুয়া তা তেন্টে চিক চে আনি কাপ দুইল পাবে তাদা নেচার না কিরং লে ছাচম বনা ইয়েস কে ছকতে দি কিউ চিনে ইয়াং লুপটু কা চিক লাইয়া লুপটি নাং কি তো জেন্ডা ঠি নাং কি তো দি কি কর চিক সুং না ওয়াই না
1: ও দি গা তাদা ইয়েস প্লাস গা কোগব্রাস রা দি কোগব্রা গা কাটি ছিবই রা দি দি গা দি চেয়ার গ্রাফিক্স লাভে রা দি তান্দা ফেটু গাঁজু ফেবছি তো না জিনা চুই থেকে গিয়েও তা ঠিক খুঁড়িও না গাঁজু গ্রাফিক্স দবাও কেউ দিন রা দিজুলা খুঁজু টি সি সি কি খোগাব না তোমালা ঠিক খুঁজুলো খেগে খো রা ঠিক আমার দিদি এন্ডি খুঁজু লেগা ইন্টারভিউ টা দিদি টেন তো বলো খুঁজু খোগাব টে সো তেঙা খুঁজু লাভ কি রা মেন খুঁজুল সুম লাভ গিয়ে সফটওয়্যার সুম ফটোশপ ইলাস্ট্রেটর তে ইন ডিজাইন ফটোশপ টু না পার তাদের সোয়া খাওয়া ফেজে রে ইন ডিজাইন টু না টেপ তাদের সোয়া তে ইলাস্ট্রেটর টু না ভেক্টর আর্ট টু তা লোগো সোয়া তাদের ফেজে
2: গের গিয়ে জুরদু তিনে
1: সুর লোপজে কি সুর লাগা ছোঙা ছোঙা স্টুডিও পরগাঁও ছুঁচু ছুঁরা ওদের না আর কাস্টমাইজেশন তা দিলে ছিউরা মি দিলে ছোঁয়া দিলে গাছি ব্যানার সোয়া রু তা লোগো সোয়া তা ডিজাইন খারি ডিজাইন তা টেবল লেখা খারি না ওতে ছিউ
2: তা গ্রাফিক ডিজাইনার ছিল ছা সবাই না তে গিয়ে তা ইয়ংগো ডাসি ইউর পেসা পেসা ইয়ংগো দিয়ে কান্ডি তো ইয়াবো দিয়ে কান্ডি ছোঁয়া ছোঁয়া লো
1: দি তা মেন তা সুসু লড়ালি গো রা সুসু দি মি সুসু লড়ালি গো রা খোড়া গি লাকচেল তা নামিয়ং তা তে সুসু জয়েন্দা তা দিজু লড়ালি গো রা তো ওদি শুধু একবু চিন্তা দিলে পেপে একবু তো পেশা তুই তিনশা গ্রাফিক্স তুই মেন ডিমান্ডিং ছিল খাতু খাচ্ছি না না গাছ ডিজিটাল ওয়ার্ল্ড ছাই ওরা তিনশা ইন্ডাস্ট্রি খারি ছিল খারি ছিল না বি খুঁজল ডিজাইন খো ওরা ডিজাইন তুই খুঁজু মালা খাওয়া টু না গ্রাফিক ডিজাইন টাম টু ওরা তো ওদি কি ডিমান্ড নেওয়া একবু ওরে
0: বিল তান্দা ইয়াং আঞ্জু দি চিক তেবাইবেনা থিংসং আঞ্জু ঠাগিয়া দুজুরে উয়ে কিনে যে ছাগিও রে তে ইনা ইয়াং আঞ্জু গ্রাফিক ডিজাইন দান দিনতে শুভ চিকল তাপ তুই মাগু বিথনে রিমেক তো লে আঞ্জু মংপচ রা ইয়ং কি রা ঠাগিয়া কি কিছিনে দি চিক চে নিব দিলা খেদে কাংসা চিক খেরা না শিং কি ইয়াং গ্রাফিক ডিজাইন লা লবজন চে কি দব ইয়ে বাইমবেনা অন কোন না বছলে খেরাং গলাম দেন কারি না
1: গ্রাফিক ডিজাইন চে দি রা লামগা ইয়াপুছ রে সামগি তুরা তান্দা ইউ লা লাওয়া না শি রা তা ডিজিটাল ওয়ার্ল্ড রে নামতো নামতো গাছ ডিজাইনার ইয়াং খোর তা গাছ কি এআই ড্রো ইউজ ছিনা পিরা এআই ইউজ ছিল গাছ গ্রাফিক্স কাজী

0: yesam gitu
1: No.
0: tanga kada kela ki kisi lamde ya po shi na na ra nga zu chang po shi na zinda chuo pa la science la kyu ya na mess la kyu ya na as la kyu la ura di la
1: No.
0: lam ga nga zu tung gi homa ra ya
1: No.
0: di la lam ga yoy mang po do ya chilo
1: No.
0: shi tung du ma la ta u di ka nga di kada kela ki chigi ya po shi lam ga tuy na ra ngone ko ra di pu mang po shi di tung gi resam gitu skill po kyo pu mang po shi lam ga nyi gi resam gitu shenpa ga zu skill pu shi yo kyo skill yo kyo pu shi na bi lobjon shira mena ra khona zu mung mi da de rosha ge da ya
1: No.
0: ta ga lam ga mi du sam ne ne de ta kela gi lam ga ya pu shtena ra de jin de gas par la u zu kyam ni che de na ni kran ya be be de la cho ra
1: No.
0: lam de ya pu shira na chi du re sam ge da
1: Ni kheran gi didan de ge ge ta maung ba maung pe ta lob tu sham ba de zala ya lam ga dila ni graphic designer dila chu ge gi che du lam de nda wa na kheran gi ta pu de zala kheran din na le ba na thang bu ni din din chi gu du le lam de jing nang nang ga de na sa ne
0: Tā lamdē rū khālāng wā rā na, tā sūsū lā rīmū gā jī dōpā.
1: Rīmū tī gō rī
0: sō
1: jī rā.
0: Sō jī rīmū shī gō rī, yīni rīmū mē nā bē chī gā tō, ngā rū na rīmū yā pū mē rā. Yīni ngā rā tī explore yā yu chī gā, tā jī rīmū gā tū lōgō shī gō gā na research chī gō rā.
1: Rī rā.
0: Tā ngā tū app māngbō yō rā, pin interest yō rē, tā tā mīdā, app tā mīdā nī sūsū idea lēn rā. Tā tī idea pū rā tēm chī gā sō, tā sūsū idea tuyān rā. Tā kīsī rīmū yā pū yō na tā best rī rā, tā tī. No, no. This is the case. The case is the case. The case is the case. The case is the case. The case is the case. The
1: case is the case. The case is the case. The case is the case. The case is the case. The case is the case. The case is the case. The case is the case. The
0: case is the case. The case is the
1: case.
0: The case is the case. The case is the
2: Bila ta tadi tujuh itu korang anjo digital la cuci ni logle ta tinte itu dewa suk cempat cagi ora ini kangsa cik pe kujil ya boleh bana remu lah ra ini korang ke remu di kujil ni yang graphic design la pejuh cihway na yang anjo pejuh tin mio koya ta netan tinte syari yang kedua di ke kolak harsun ya na
0: तो दिगा ला सुसु ता दि छिगु ता खिसि कांसा छि ता सुसु रिमु ता दिने या पो येना रा रिमु या पो सो ते दिना नि गा जो डिजिटल आर्ट लग रे या गा जो दि पेन दि सेर गा जो फोटोशॉप ना गा जो पार दि रा डिजिट दि रिमु छि छि रा ओ दि डिजिटल आर्ट सु दु मला पेत खोर या पो छ ता दि दिङ आ जो कि चोंग दु मला रा पेत खोर दि
2: जिम्बा
0: जिम्बा दि पेत खोर छेवा ता रा ता ते गा जो
2: पुजे ग छने या
0: रा पुजे ग छने या ओ रे
2: Less.
0: Graphic design di tanda kyochumbu re samgitu ra tanda bigashi samgita AI tool di len laser chela ta graphics lega di samma du re se jo dide yo mare yo dide yo mare ka chena graphics di ta basic cha du ta kari ina mana nga zu graphics di yakpo chang la de dena ni nga zu AI ta kari in de use sina pi yo puta pu shi chi du re ina ya nga zu graphics ka la nga zu graphics yakpo shi du na yo nga zu mitse di lambda ya push to re in the graphics chan ni ga zu mi ti dot sa de in the mail le jo
2: no
1: la zu tu che ni du zu gi gen be de ga zu cham jo go sha sa re ma tin sen la ga zu le rim de pe ba tu chi che na de ni ga zu gi le rim de tin dun cha ro nang gen ku jap lob zan nam gya la da ni le ro su ju pe mo la ga cha wa gya zen chi ni ga zu le rim sen ba tu che che dun da chen be re zap pu bu ni la yang je wo zim jan na wo tu che na